0: हेलो फरमाइश।
1: हेलो फरमाइश
0: जी, नमस्कार। हेलो फरमाइश, ईटानगर।
1: नमस्कार, मैं अमल बसुमतारी कलो सर।
0: अमल बसुमतारी कल करें, बहुत बहुत धन्यवाद। कैनको आसे अपनी?
1: ভালে আছে, ভালে আছে। আজি তো বতৰো বেছি বেয়া নহয়, ৰাতি বৰষুণ দিছিলে, এতিয়াতো অলপ গৰম হৈ কিনে আছে।
0: ওকে,
1: আগত কেইটাৰ মানে ৰেকৰ্ডিং নোহোৱাৰ কাৰণে মানে মনটো ভাল লগা নাছিলে, আজি পুনৰ কলটো পাই বহুত ভাল লাগিলে।
0: ওকে, একচুৱেলি মই গুৱাহাটী গৈছো, মিছেছৰ অকণমান দাঁত প্ৰব্লেম আছিলে, সেইকাৰণে
1: মানে ব্যক্তিগত কামবিলাক থাকে আৰু।
0: হয় হয়, কেতিয়াবা কাম থাকি যায়, সেইটোতো। হয় হয় হয়। তো আজ কহিয়ে অমলজি, কোন সা ফিল্ম কা গীত আপকো সুনায়ে?
1: আজ মে সুনা চাহতা হু কাল কি আওয়াজ ফিল্ম কা, তুমারে নজরো মে হমনে দেখা, এই গানা কো সুনা হ্যায়।
0: ওয়াহ ওয়াহ ওয়াহ, বহুত হি বড়িয়া গানা আপনে চুনা হ্যায়। কাফি দিনো কে বাদ মে ভি সুনুঙ্গা ইস গীত।
1: সবসে পহলে খাস কর মে ইস গানে কো আপকো হি ডেডিকেট করনা চাহতা
0: হু। ওকে, থ্যাঙ্ক ইউ, বহুত বহুত ধন্যবাদ জি।
1: অর মেরে দোস্ত হ্যায় বিমল বসুমতারী, ও হে মাঝি আসাম সে, ভাই কুন মুন্ডা হ্যায় সরাইদেউ সে, সোনারী আসাম সে, অর গোলাঘাটা সাহ সে রমেশ পাত্র হ্যায়, যোগেন্দ্র রংপি হ্যায় কার্বি আংলং সে, অর ভগবান সিং পরমা।